0: قال رسول الله صلى الله عليه وسلم إن الذي ليس في جوفه شيء من القرآن كالبيت الخرب رواه الترمذي
1: মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস কুরবিয়ে এমিহগ্গে হিতুগা কীরতে কুরআনুম মিমবারে দসওয়েফা নুয়া মিহগ্গে মিসালাকি বীরানা ওয়েফাওয়া গেগ্গে মিসালে
2: মি দিবিহরাজেগড় দিবিহরাজেগড় বারগডি দিহ মিনিট কমগেনে স্তেনি মেদকে মেন্দুর নামাজ বগুতুগে বাঙ্গিয়া বাঙ্গিদোয়া
3: আল্লাহু আকবার আল্লাহ

আংহেং আলুঙ্গে তেরেং হেউলফা মি হুম বেসমে এউরেন্নি ফাকিরুং খামগা ওয়ানম একলাঙ্গে ফাবুলু অন্তকম একলাঙ্গে এউরেম মুসন্দি কুরব্বা ফানেতে আল্লাহি তনবস্বন্ত মোড় দিনমডিগিম্বা রসকলাঙ্গে

এই ফিরেহেনুন থাকে কে, এবাহি তসবিহ কিয়া নামাজকম উড়েনি ফিরেহেনুন থাকে কে, ভিয়ফারি নুয়তা এহিং এভ্যেস উইকুমে আব্বাহগে মাতিং হান্দমা খুড়াও মুন্নাই, নামাজ কায়েম খুড়াও মুন্নাই, জাকা দিনমুম এওরে মশগুল কো দূর কোশেন নুলাতে, এ দোয়াহেগা হিতাকাই লোতা এফুম মিফোসং এম্বুরি উড়ে দোয়াহা এওরেম বীরুয়ের তুলিতে।

নুয়াতা ফুং খাঁডেক গাওয়া আন্দিরে থাকে ফাদে, এ খাণ্ডুগা ফেতুরি ফাওয়ানি মাথে মাচ্চং হুন্ন রাল থাকে, এ গে মাথিম বিলাতবে মাথে মাচ্চং হুরি আন্দিরে থাকে কে, এমি হা গে আইন নেরুনস এ ফেন নাম বেশ জ্ঞান ওয়ে ফাহে এমি হক আল্লাহ আলিকমে লব্বা ফা নুয়া মিহা দন্নাশ ফাহে এমি হায়ং এ বেশ আলিকমে নুয়ে।

আদি উডুতকাই বিমগে বেরিখমবানি অবহাসে আদি এম্মেহা তাকেতি রুজু আউমবানি অবহ গে হাবরতাসে।

0: ফুম্মে ইচ্ছে আল্লাহ ফেনুং হদ্দওয়া ফাবে ফাহে বান্ডুলা লু দেমুং হিঙ্গা থাকেতি এ গে তেরেম বে আদি দেফাইং হিঙ্গা থাকেতুয়েছ এ গে তেরেম বে আদি হাতারেস ফাইং হিঙ্গা থাকেতুয়েস এ গে তেরেম বে আল্লাহ একলাঙ্গ ইরাদ খুরব্বা ইচ্ছেন হদ্দওয়তে হামা কাশবরুং আল্লাহ ই খোম্মে খামেগ্গে মচ্চমে কুলদুং বন্ত রসকলাঙ্গে
1: লকদ।

এওরেম বুনেতে আল্লাহ হশাই রসুলায় তিমাম্মেং ইমাম ভেজ্জাইমুয় আদি তিমাম্মেং কিয়ামাম ভেজ্জাইমুয় দেং এফহ এগ থেরেম বায়কমিহুম ফুরাগসদি হিঙ্গা দেতে আদি এওরেম মুমিনুং খামগেন ওয়ে।

ামকায়কো মেদস গাডেং হার ওয়ান্দেন প্রোগ্রাম কোরিয়া গেন্দানা হামা মেদস এন দোস্তর কেস একগতা বারং আদবি বগিচায় তেকুদিনা তৈয়ার কল্লা ফমতি বগিচা কে তেরে তেকুদিনা হামা লাভকিয়া লেংকিয়া মদহকিয়া রাওরো বান্দি ওয়াহক মেগত কস হুরি হা পাওতে কে আদবি কাঙ্কাং কল্লাম বেস ফুরসতে বাই হামা মেদস সিঙ্গে দত্তা ইননা হামা মেহেন উদোদ হেল্লালা হেল্লালা তেকুদিন বগিচাগে তেরেগা মিং কুড়িবর কুড়ে মজা কল্লা হাদালা আডু হালং এই দত্তগে হিতালে বে বরাবড় হিং হামা যে হুমে হামা এহেন্দেস তেকে একগতা মেয়াদুস এ বয় বরাক গিনা হারাকাত তেকে তেকুদিন তৈয়ার কল্লা ফা হামা কুড়িন দোস্ত তেকে একগতাং অন্য তিন মাসেকে দাদো মালুম মালা রা ফি কই মি তিন মাসেকে মেয়াদু এসে বই আদে বই মেয়াদুগে বাহাকে ওয়াহাকে সিঙ্গে তৈয়ারা এহেন বি মামি মাসেক কল্লা তেকুদিন বার তৈয়ারা ফর ফোরে গ হুরি কাম দাত মে উম্মীদ কোরানি মে হুরি হা কুদিন বেস ইতর কুজ্জকা ওয়াহাক দাক্কা দাত মে কোরিয়া দানি একম প্রোগ্রাম ফেশম গতং আদাগ মতে রে রীতি লাভে গেনে স্টিফা

0: قال رسول الله صلى الله عليه وسلم إن شر الناس عند الله منزلة يوم القيامة من تركه الناس اتقاء شره رواه البخاري
1: মানে মায় নবিয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস কুরবিয়ে মিস্তাকুম কুরে কিয়ামত দুয়াহু আল্লাহকে হযরতুগা এম্মে নুবা মিহাকি এনাগে নুবা নুলাফা কামাব্বিরুম এমিহাকা মিস্তাকুন দুরহেলি ওয়েফাওয়া মিহাই
2: আডো সমতি গিন্দ মানে দিবি রাজ্যে গাডু ಹಾಗಡ್ ನವಾರ ಮಿನಿಟುಗ ಮಿಗೆನಿಸ್ತೇನಿ ಮಿರೇಗೆ ಮಗರಿಬ್ ನಮಾಜ್ ಬಗತುಗೆ ಬಂಗಿಯ ಬಂಗಿ ದುವಾ
3: ಅಲ್ಲಾಹು ಅಕ್ಬರ್ ಅಲ್ಲಾಹ್

0: আমলটা কবুল করে এবং বিনা বেফাওয়ানি ইখলাসের কামা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবিয়্যায়ং আঙ্গওয়া ফাওয়ানি আলুকান তাহুকা ইখলাস তেরুমা উম্মতং ইখলাস তেরকান দসকত দেবুম কে গতুং জুমার সূরত কে 11 আয়াত কা ওয়াহি করাওয়া ফাওয়ে কুল ইন্নি উমিরতু আন আব্দুল্লাহ মুখলিসাল লাহুদ্দিন মানে কি কালেক ফান উইদাল ওয়াশে তিমান কালেক ফান আমর ওয়েকিম ওয়ানি আল্লাহং ইখলাস তেরকামায় কুগা আলুকান কুরমাশে هما اسورت کے سادوان ایت گا وحی کروی قل اللہ اعبد مخلصا له دینی معنی کی کلیک فانو ویدال واشف اکلان کی بیان اہرنگ دین خلاص کو اہرنگ الکن قرانی ہما اکنی ماین اللہ شف ادی زمر سورت کا ماین اللہ وحی کر وافاوے فاعبد اللہ مخلصا له الدین الا للہ الدین الخالص معنی کی ফাহি কলেক ফানু মাইন আল্লাহু গ কিবায় দীন খালাস কুরাবা ইকলাং গ কিবায় আলুকান কুরাবা শেফ ইনসানা গ বাহা আমল আদি মুদলুন কুরেবে সাদাকা তাকি আল্লাহ খালিস কামায়কো কুরা কান্তকম গ হেদমান আংগাওয়া আল বাইনা সূরত কে ফাসফন আয়াত গ ওয়াহি কুরাবা ফাওয়ে ওয়া মা উমিরু ইল্লা লিআবুদুল্লাহ মুখলিসিন লাহুদ্দিন হুনাফা মানে কি বাতিল মগুং একিবাওয়েগেন তিবে মাইন আল্লাহুগে কিবায়ং আলুকান খালাস কুরা হালু আল্লাহুগে কিবায়ং আলুকান কুরমাশা নামাজ কায়েম কুরমাশা যাকাত দিনম মেনুই এবামি হুনা আমরনুয়ে কিয়ামত দওহুং আল্লাহা বদল কুরাং এতে মিহা ইখলাস তের কামায়কো হেও আমল কুরমাং আঙ্গওয়া সূরাতুল কাহফুগে সতে কদিহওয়ান আয়াতুগা ওয়াহি কুরাওয়া ফাওয়ে فمن كان يرجو لقاء ربه فليعمل عملا صالحا ولا يشرك بعبادة ربه أحدا معنی یکی تیبا میہن کرے کھومے میہ کنما ویس اللہ بدل کرمان امید کرنی نما ہیو عمل کرمتی دمیہن نوش کمیو ادی اللہ نلکن کرمگا این افس فراتکا شریک نکراہوش کمیو
1: ಗಡಿ ಹೆಗ್ಗಡಿ ತಿರೀಸ್ ಫಸ್ಟ್ ಮಿನಿಟ್ ಫನ್ ಸಾಸ್ತಿನ್ ಸೆಕುಂತು ಅಡು ಸಂತಿಗಿಂದವನಿ ದ್ವಿರಾಜ್ಯಗಡು ದ್ವಿರಾಜ್ಯಗಡುಗೆ ಹುಂತರಿಗೆ ಮಾಲು ಮಾತಟ್ಟಕ ಮಿರೆಗೆ ಇಶಾನ ಮಾದು ಒಗುತು ಅಣು ದನ್ನವಾಲ್ದೇನ ಮಿರೆಗೆ ಇಶಾನ ಮಾದು ಒಗುತುವಾಣಿ ಹೆಗ್ಗಡಿ ತಿರೀಸ್ ಆ ಮಿನಿಟುಗ